শ্রোতাবন্ধু কার্যক্রমের শেষ গীতটি শুণন্তু। ডক্টর অমূল্য রঞ্জন মহাপাত্র রচনার কণ্ঠদান করেছেন সুপ্রভা কুমারী পাড়ী।

শ্রোতবন্ধু শুনিলে কেতোটি ভক্তি গীত বিভিন্ন শিল্পীঙ্ক কণ্ঠরু। আজি এটি শেষ হেলা ভক্তি গীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি। কার্যক্রম শুনেছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রর এফএম ব্যান্ডর 100.6 MHz যোগে ও প্রসার ভারতের মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর অ্যাপ যোগে। এথর শুনন্তু অনুচিন্তা রিলে করে প্রচার করছু আকাশবাণী কটকরু।

শ্রোতাবন্ধু পরবর্তী গীতটি শুনন্তু চিতা জেনা এবং এইচপি গীতাঙ্ক কণ্ঠরু। উপেন্দ্র কুমারক সঙ্গীত গীত রচনা করেছেন বৃন্দাবন জেনা। চলচ্চিত্র জন্মদাতা।

শ্রোত বন্ধু, সময় বর্তমান স্টুডিও ঘড়ি সকাল 9টা বাজিবাকু যাচ্ছি। পরবর্তী প্রসারণের শুনিপারে কার্যক্রম বিবিধ ভারতী কেন্দ্র কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, বর্তমান প্রস্তুত করুছু প্রায়োজিত ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাইঁ কথাটি। প্রায়োজক হচ্ছেন সম হসপিটাল শীতলাপুরি ব্রহ্মপুর। শ্রোতা বন্ধু, এথর বিষয় রয়েছে বাত গণ্ঠি বিজ্ঞান সচেতনতা রোগ বিষয়ে। এ সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, শ্রোতা মানুষ উত্তর দিয়েছেন ডক্টর অনুরাগ অনুপম।

0: কো গন্ঠিটা ফুলছে মা?
1: দেবরি সাইডটা,
0: কোটা আঁঠু না
1: গন্ঠি? গন্ঠি, পাদর গন্ঠি।
0: পাদর গন্ঠি ফুলি যাইছে। আচ্ছা, এই যে গন্ঠি গুড়া আছে, এটা চালিলে চালিলে বুললে অধিক কষ্ট হচ্ছে না কমুচি?
1: বসিলে উঠিলে বেশি পেন হচ্ছে।
0: ওকে,
1: আর চালিলে লেগে নউছে।
0: দুইটা জায়গা সমান
1: সাইড হই চালিলে আর আরম্ভ হলাম তো।
0: হুম হুম। আচ্ছা, গন্ঠিটা চালিলে ওটা কট কট সাউন্ড হচ্ছে কি আঁঠু দিটা?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, সিঁড়ি চড়িলে কি সিঁড়ি রু ওলিলে কষ্ট হচ্ছে বেশি? সকালে উঠিলা গন্ঠি গুড়া টাইট লাগুছে কি মা বেশি সময় যায়? অধা ঘন্টা টু অধিকা? কেতে সময় লাগুছে চলাবুলা করিয়া উঠিবার?
1: 5-10
0: তো যেমতি মুঁ কহুতলি, 5-10 মিনিট রে যদি আপনার গন্ঠি খোলি যাচ্ছে অথরে আপন যিবা সিয়া কই পারুচন্তি, আউ সিডি চড়লা বেলে ওলিলা বেলে বেশি কাটুচি, আউ আঁঠু দিটা বেশি জোরে এফেক্টেড অছি, গোড়র গন্ঠি উড়া বেশি কাটুচি, তাহলে এটা অস্টিও আর্থারাইটিস হবার চান্স বেশি। এটা বয়স জনিত আর্থারাইটিস টা মা হেলা। এইপাই আপনার কিছু না টিকে ফিজিওথেরাপি করিয়া হব, সে জয়েন্টর টিকে কিছুটা এক্সারসাইজ অছি। আপনার নিজের আখপাখ ফিজিওথেরাপিস্ট কিংবা অর্থোপেডিশিয়ান কি রুমাটোলজিস্ট কাপাখু গলে সে আপনার কিছুটা এক্সারসাইজ শিখে দেবে, সে এক্সারসাইজ গুলা করিপারে যে গন্ঠিটা টিকে লুজ রহব আর স্ট্রং বি হব, আগ অপেক্ষা টিকে তার শক্তি বড়ব। আউ আপনার যদি ওজন বেশি অছি তাহলে আপনার ওজন কমাইবাকু বি চেষ্টা করিপারে, যদি ওজনটা কমাইবে গন্ঠি উপরে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওজনটা টিকে কমিলে আপনার সে গন্ঠি উপরে লোডটা কম পড়ব আর গন্ঠিটা ভালো বি লাগিব। আপনি কিছু তেল কি স্প্রে বি ব্যবহার করিপারে তা উপরে, আমার যে অন্যান্য সব স্প্রে আসে মার্কেটে তাকে ব্যবহার কলে বি টিকে আপনার সেথিরে রিলিফ মিলব। আউ দরকার পড়লে আঁঠুরে গোটে আমার নি ব্রেস আসে, সে নি ব্রেসটা লগাইলে আপনার আঁঠুকু সে টিকে সপোর্ট দেব, সেথিরে আপনার আঁঠুর মুভমেন্টটা এপট সেপট হবনি, টিকে স্টেবল রহিব আঁঠুটা, সেথিরে বি আপনার পেইনটা টিকে কমিব।
2: আপন টিকে পাখ যো হসপিটাল কি যাই কি টিকে দেখে দিলে ভালো হবো, আপনার সে কো প্রকার এক্সারসাইজ করিবা পাই কইবে স্যার, সে আপনার সেই প্রকার করি পারিবে। ঠিক আছে, ধন্যবাদ। আপন যো কহিলে যে মহিলা মানকু এই যো রোগটা প্রভাবিত করে, কেবল মহিলা মানকটা বেশি রে হুয়ে
0: নাই? অটোইমিউন রোমাটিক ডিজিজেস বহুত মানে বহুত ধরনার থাকে, কিছুটা ডিজিজ মহিলা মানক অধিক প্রভাবিত করে, কিছুটা পুরুষ মানক অধিক প্রভাবিত করে, কিন্তু ইন জেনারেল অটো ইমিউনিটিটা স্ত্রী লোক মানকর অধিক থাকে অ্যাজ কম্পেয়ার টু পুরুষ লোকঙ্কর।
2: এই যে কইলে বিভিন্ন প্রকার রোগ থাকে, সে যে রোগ বিষয়ে টিকে টিকে সব সূচনা দিয়ে বড়াও
0: নিশ্চিত ভাবে। ফর ইনস্টেন্স, প্রথমে আমি যদি স্টার্ট করিবা ফিমেল মানকর স্ত্রী লোক মানকর, কিছুটা ডিজিজ থাকে যেমতি সিস্টেমিক লিউপাস এরিদেমাটোসিস নামের গোটে রোগ আছে, এসএলই, এটা অতি মারাত্মক রোগটে, এতে কেবে কেবে খালি স্কিন ইনভলভ হুয়ে, যে আমার চর্ম ইনভলভ হুয়ে, যেমনি কৌলি খরা গলে মুহ লাল পড়ে যায়, আখি তলে গোটে র্যাশ হয়ে যায়, তাকে বটরফ্লাই র্যাশ কুয়াযায় কিংবা মালার র্যাশ কুয়াযায়, আখি তলে আর নাকর জাস্ট সাইডরে এই চারিপটে যে র্যাশটা হুয়ে এসএলই র গোটে ক্যারেক্টারিস্টিক র্যাশ। তা ছড়া আঁঠু গন্ঠি এগুলা সব ফুলা হয়ে যায়, সকাল উঠিলা বেলে হাত গোড় বহু জোরে বথা করে, হাত মুঠা করি হবনি, এতে কিডনি ইনভলভমেন্ট বি হুয়ে, কিডনি ইনভলভমেন্ট যোগু পরিসরা কম হয়ে যায়, পরিসরের রক্ত আসে, এসব অসুবিধা হুয়ে, কেবে সাইকিয়াট্রিক ইস্যুস হুয়ে, আমার সে ইয়াড়ে সাড়ে ব্যবহার করতে, ইয়াড়ে সাড়ে কথা কুহতি, কে জন বাত মারে, স্ট্রোক হুয়ে, এইসব রোগ বি এতে হুয়ে। এটা বহু মাল্টিসিস্টেমিক ডিজিজটা মহিলা মানকর, এটা বেশি মানে পুরুষ মানক অনুপাতে 9 গুণ অধিক হুয়ে মহিলা মানকর। সেমতি আউটে রোগ অছি রুমাটয়েড আর্থারাইটিস, রুমাটয়েড আর্থারাইটিস রে অন্য অঙ্গ প্রত্যঙ্গ টিকে কম প্রভাবিত হুয়ে অ্যাজ কম্পেয়ার টু এসএলই, প্রায় আমার গন্ঠি গুড়া ফুলি যায়, আর রুমাটয়েড আর্থারাইটিস গোটে লক্ষণ হলে সে গন্ঠি গুড়া ডিফর্মিটি করে দিয়ে, মানে বঙ্কা হয়ে যায় গন্ঠি গুড়া, আর বঙ্কা হয়ে পুরা কুব্জা হয়ে রয়ে যায় গন্ঠি গুড়া, তা খোলে নি সে গন্ঠি গুড়া, তো সে প্রবলেম হুয়ে, সেটা ডিফর্মিটিটা বহু জোরে হুয়ে, সেটা কেবে কেবে ফুসফুস বি এফেক্টেড হয়ে যায়, আমি ইন্টারস্টিশিয়াল লং ডিজিজ নামের গোটে রোগ হুয়ে, সেটা তার অন্যান্য মানে ম্যানিফেস্টেশন অছে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ বি এফেক্ট করে, কিন্তু এটা প্রিডমিনেন্টলি জয়েন্ট কু ইনভলভ করে, আর জয়েন্টটাকে পুরা নষ্ট করে দিয়ে, সে ডিফর্ম করে দিয়ে।
2: মানে এই রোগটা সব বোধে মারাত্মক সাধারণ রোগ অবস্থায় রহে নাকি?
0: না, দুই প্রকার থাকে, কিছু লোকঙ্কর যদি সে খালি গন্ঠি কু এফেক্ট করে তাহলে খালি আপনার গন্ঠি ম্যানিফেস্টেশন হব, কিন্তু যদি অন্য অঙ্গ প্রত্যঙ্গ কু এফেক্ট করে দেলা, যেমন কিডনি হয়ে গলা, হার্ট হয়ে গলা, ব্রেন হয়ে গলা, যদি এই অর্গান গুলা এফেক্ট হয়ে গলা তাহলে নিশ্চিত ভাবে মারাত্মক হয়ে পারে।
3: দুর্ঘটনা হোক কিংবা জরুরীকালীন স্বাস্থ্য সমস্যা, প্রতিটি সেকেন্ড মূল্যবান।
4: সাম হসপিটাল ব্রহ্মপুরর এমার্জেন্সি এবং ট্রমা কেয়ার বিভাগ যে কোনো জরুরী সমস্যা পাই সর্বদা প্রস্তুত। আমার অত্যাধুনিক আইসিইউ এবং এসডিইউ ক্রিটিক্যাল

0: যুবন্ধু কার্যক্রমে আগক বড়া আজির যুবাণী কার্যক্রমে যুবা ও সাহিত্যর সম্পর্ক নেই আহরি ভালোভাবে বুঝবা আমসহ অনেক জনে যুব কবি ও গল্প লেখক চালন্তু তাঙ্কু স্বাগত করিবা আজির কার্যক্রমকু। ভাই নমস্কার, আপনার সম্পর্কের কিছু আমার শ্রোতা বন্ধু মানুষ কুহতু।
1: নমস্কার, জয় জগন্নাথ। মু সম্বেদ, পেশারে মু প্রবন্ধক, মাত্র নিশারে মু গোটে কবি এবং গাল্পিক।
0: আচ্ছা ভাই, আপনার পাই সাহিত্যর অর্থ কোন?
1: সাহিত্য গোটে মধুরতার শব্দ, সাহিত্য গোটে মাধুর্যর শব্দ, সাহিত্য বাগদেবীঙ্ক কণ্ঠ নির্গত এক সুলীল মধুর সঙ্গীত। কবি হিসাবরে কবিতা মো পাই জীবন, মো প্রাণ। কবিতার প্রতি শব্দ লাগে সত্যি মু হজি যাই মো স্বপ্ন ভিতরে, তো সেই মু কবিতা লেখা ভারি ভালো পায়ে।
0: আচ্ছা, আপনার কবিতা লিখিবা কেবে এবং কাহিকি আরম্ভ করেছিলে?
1: কবিত্বর পরিভাষা মো ভিতরে সৃষ্টি হয়েছিল সপ্তম ক্লাস রু,
0: সপ্তম
1: আজ্ঞা, তো সপ্তম শ্রেণীর যে থেলে মু প্রথম কবিতা লিখিলি পিলাদিন, পিলাদিন বিষয়ে যে কবিতারে মো পাই থিলা যেমিতি মো আম সময়ের পিলাবেলে গোটা অলগা প্রকার থিলা। আমি সকাল সকাল টিউশন যাওতলো, সকাল উঠুতলো চারটা বেলে, উঠিকি গোটে আমার থিলা খাতা থিলা সকাল উঠা খাতা, আমি কোন পাঠ পড়ব কোন নাই সেতির অভিভাবক দস্তখত করুলে, টিউশন যাওতলো আসুতলো, আসলা পরে স্কুল যাওতলো বস্তানি ধরে, পুনি আসুতলো পুনি খাইবা পাই অপরাহ্নরে, পুনি যাওতলো পুনি আসুতলো সন্ধ্যারে, পুনি খেলুতলো, তো সেই সময়র অনুভূতি এক নিয়ারা থিলা। সেতবে বল টিকি ধরে কেমি যাওতলে, তো সেই গীত গোটে বঙ্গলাশ্রী রাগরে গোটে লিখিলি কবিতা সেতবেলে, তো সেই সময়র মোর কবিত্ব পরিভাষিত হয়েছিল।
0: আচ্ছা, আপনার মানে সপ্তম ক্লাস রু হি কবিতা লিখা স্টার্ট করে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আজির যে যুবপিঢ়ি মানে অনেক সে ওড়িয়া সাহিত্যকে কেতে সম্মান দেখুন বলে আপনার ভাবুন?
1: দেখুন, ওড়িয়া সাহিত্য আমার এত সুশোভিত, আমি এবে আধুনিকতা আগকু যাওছে, যেটা মু কহিবিনি কি খারাপ বলে, হ্যাঁ সমস্তে ভালো পাঁচ আধুনিক হওয়াকু, কিন্তু আমার প্রাচীন সাহিত্য এত মাধুর্য থিলা, এত মধুর থিলা সে ভিতরে, যেমিতি মু কহিবি আমার কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জঙ্ক বিষয়ে, সিয়ে লিখিলে বহুত কবিতা, বহুত কাব্যখণ্ড অছি, লাবণ্যবতী অছি, কোটি ব্রহ্মাণ্ড সুন্দরী অছি, যোথিরে সে বহুত কিছু লিখিছন্তি। আমার কবিতা খালি এমিতি নুহে কি পড়ি অছি জন্মরাতি উড়িগলে দলে হাতি, আমি এমতি খালি ছিঁড়িবা পাই কবিতা লিখিবাটা ঠিক নুহ, আমি কবিতা লিখিবা কি আমি কিছু সন্দেশ দেবা যুবপিঢ়ি, আমি কিছু সন্দেশ দেবা সমাজকু, কবিতা সেমিতি হওয়া দরকার।
0: আচ্ছা, আজির ডিজিটাল যুগরে সাহিত্যর মহত্ব কমুছি কি বড়ুছি?
1: দেখো, সাহিত্য আগর থিলা এবে বি অছি আগকু বি রহিব, আমি যুবপিঢ়ি হিসাবে কেমিতি দিগ দেখাউছে সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি প্রাচীন সাহিত্য বিষয়ে কহিবা সেতবে ছন্দ থিলা, অনুপ্রাস থিলা, সেতবে আদ্য অনুপ্রাস, প্রান্ত অনুপ্রাস, মধ্যজমক বহু ছন্দরে গীত লেখুলে, বঙ্গলাশ্রী রাগ লেখুলে, আপনার রামকেরি রাগরে লেখুলে, আপনার গুজ্জরী রাগরে লেখুলে, নবাক্ষরী রাগরে লেখুলে, চৌপদী থিলা, চৌদিশা থিলা, বর্তমান কাহি সেসব হজিগলাড়ি। মু চাহিবি আজির যুবপিঢ়ি সেমানে লেখন্তু, আধুনিকতা ভিতরকু প্রবেশ করন্তু, আধুনিক কবিতা লেখন্তু, সমস্তঙ্ক মনকু ছুঁন্তু, তো সঙ্গে সঙ্গে আমার প্রাচীন কবিতা, আমার এতে সুন্দর আম মাটির, আম ওড়িয়া মাটির এতে সুন্দর কবিতা ভিতরে বি অনুপ্রবেশ করন্তু, লেখন্তু কবিতা, রামকেরি রাগরে লেখন্তু, চোখি রাগরে লেখন্তু, গুজ্জরি রাগরে লেখন্তু।
0: দেখুন, আজিকার দুনিয়ার লোক মানে সোশ্যাল মিডিয়া বহুত ইউজ করন্তি, তো সোশ্যাল মিডিয়া আম যে সাহিত্যকু সহায়ক করুছি কি তাপাই বাধা সৃষ্টি করছি?
1: বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, লোক সবু এথেরে নিজের কবিতা লেখি কবিতার ভিডিও করে পঠান্তি, বহুত আনন্দদায়ক কথা, বহুত স্বাগত যোগ্য কথা বি। কথা হচ্ছে সেতবে আমি কবি হিসাবে পৌঁছি পড়ুন,

0: নোয়াখাল চিঠি পাওয়ার মৌকা। ওয়া, বাপাঙ্কু সারপ্রাইজ দেবি। অল্প কিছু ডিটেলস ভরিবার আছে,
1: রহি যা বুদ্ধু।
0: কোন এভলি পপআপ প্রতি সাবধান হ, স্ক্যামার্স পার্সোনাল ডিটেলস ভুল ইউজ করি পারতি।
2: হ্যাঁ, ও

আকলন করা যাইছে যে জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ লোকঙ্ মুহে সূক্ষ্ম বা কিউস্পিড হস ফুটি থাকে যাকে হীরা আকৃতির বলে বর্ণনা করা যাইপার। কিপর দেখা যায় বলে যদিও কল্পনা করা কষ্টকর হয়ে পড়ে তবে সূক্ষ্ম হস শৈলীর সেলিব্রিটি সর্বোত্তম উদাহরণ হচ্ছেন আঞ্জেলিনা জোলি এবং জেনিফর আনিস্টন। যদি আপনার হসুথিবা সময় আপনার পাটির কোণ উপরক এবং বাহারক গতি করে তবে আপনার নিজ হসক এই প্রকার বলে চিহ্নট করে পারবে। কমিশর বা সংযোগ প্রকার হস সবুঠার সাধারণ প্রকার বলে কুহযায়। এহা বিশ্বর প্রায় 67% লোকঙ্কঠারে দেখা যায়। এই প্রকার হস আকারের ধনুভলি এখন মোনালিসা স্মাইল বলে মধ্য কইতান্তি। যদি এই প্রকার হস কল্পনা করা কষ্টকর মনে করতে তবে দীপিকা পাদুকোন, আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া এপরিকি বিরাট কোহলি হস কথা মনে পকাই পারন্তি। এই প্রকার হস হাসল করা ওঠর কোণ যা কমেশ্বর বলে কুহযায় তা হসুথিবা সময় বাহারক উঠি কানর কোণ আড়ক ব্যাপি যায়। যা কুহযায় কমেশ্বর বা সংযোগকারী হস হচ্ছে কানরু কান পর্যন্ত ব্যাপি এক হস। সম্ভবত এই শব্দ এপরি জন ব্যক্তি দ্বারা উদ্ভাবিত হয়েছিল যাঙ্কর হস ঠিক এইপরি। সবুঠার বিরল প্রকার হস হচ্ছে জটিল হস বা কমপ্লেক্স স্মাইল যা জনসংখ্যার মাত্র 2% লোক পাখে দেখা মিলে বলে আকলন করা যাই। বিরল হস বলে কুহযার কারণ হসুথিবা সময় এককালীন তিন মাংসপেশী আবশ্যক। এথিপাই তল ওঠ সহ কোণ এবং ভিতর ওঠর মাংসপেশী তলকু টাণি হয়ে যায়। যদিও এহা কমিশর স্মাইল সহ সমান তথাপি জটিল হস বহু চোড়া। এই প্রকার হস থাকা লোক মানে সাধারণত হসিবা সময় সেমানকর উপর এবং তলদান্ত অধিক প্রকাশ করতে। জটিল স্মাইলর প্রসিদ্ধ উদাহরণ মধ্যে ঐশ্বর্যা রায় বচ্চন এবং খুশি কপুর আদি অন্তর্ভুক্ত। হসুথিবা লোকমানে সাধারণত হসিবা সময় সেমানকর উপর এবং তলদান্ত অধিক প্রকাশ করতে। জটিল স্মাইলর প্রসিদ্ধ উদাহরণ মধ্যে ঐশ্বর্যা রায় বচ্চন এবং খুশি কপুর আদি অন্তর্ভুক্ত।

0: ছোট্টই গো নার্সারি,
1: খরিফ বসে জমি রে,
0: অমৃতা ভণ্ডা সজনা,
1: লেম্বু চাষ কলে,
0: এপ্রিল রু অক্টোবর
1: পাড় ছতু চাষ,
0: নভেম্বর ঠারু মার্চ
1: ঝিঙ্গলি ছতু চাষ,
0: কল্লা ঘর টিয়ে করি
1: করিব এ দাস,
0: তা সাথিরে রাখি দেব
1: মহু চাষ।